শ্রোতা বন্ধু শুণুলে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার কার্যক্রম টিউন করেছেন 100.1 এফএম আকাশবাণী কেন্দুঝর নিউজ এন এআইআর লাইভ স্ট্রিমিং আপ যোগে মধ্য আপন আম কেন্দ্রর কার্যক্রম শুনিপার সময় বর্তমানে আমার স্টুডিও ঘড়িতে পূর্বাহ্ন 10টা কার্যক্রম পরিসরক যাওয়া আগর প্রথমে শুনে নিজ প্রচারিত হওয়ার কার্যক্রম সূচনার কেতোটি

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरा 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिवो। ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु।
4: ठीक लागुनी, स्कैम भी हेइ पारे।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাই। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: আপনারা আদিবাসী সঙ্গীত ক্রমে শুনছেন পরজা গীত, পরিবেশন করছেন লবি পরজা এবং সাথী।
5: লাথনাগুড়া গ্রামর

শ্রোতা বন্ধু, আপন কার্যক্রম শুনুথিলে বিবিধ ভারতী রাষ্ট্রীয় সেবার আকাশবাণী কেন্দুঝর। কার্যক্রম প্রচারিত হেউছি এফএম ব্যান্ড 100.1 মেগাহার্জ যোগে। নিউজ অন এয়ার লাইভ স্ট্রিমিং আপ্রে মধ্য আমার এই কার্যক্রম একসঙ্গে উপলব্ধ। সময় বর্তমান অপরাহ্ন 5টা। আরম্ভ করুছু আজির ইন্দ্রধনু।

শ্রোতা বন্ধু, আপনারা টিউন করেছেন 100.1 FM আকাশবাণী কেন্দুঝর। বর্তমানে শুনছেন ইন্দ্রধনু কার্যক্রম। কার্যক্রমরে এবে প্যাসা সাবন হিন্দি চলচ্চিত্রের গীত গাইছেন লতা মঙ্গেশকর, গীত রচনা করেছেন সন্তোষ আনন্দ, সঙ্গীত দিয়েছেন লক্ষ্মীকান্ত প্যারেলাল।

শ্রোতা বন্ধু, আপন কার্যক্রম শুণুচ্ছন্তি আপনক প্রিয় আকাশবাণী কেন্দুঝর কেন্দ্রু। বর্তমান সময় অপরাহ্ন 5:30 আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছ আকাশবাণী কটক কেন্দ্রু।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: প্রচার করছু কার্যক্রম যুববাণী।

0: শ্রোতা বন্ধু আজির কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করে দুর্গা মাঝি এবং উপস্থাপনার আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রী
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু
1: নমস্কার।

শ্রোতাবন্ধু, আমি সরকারি বেসরকারি স্তরের অনেক সুযোগ রয়েছে, সুযোগ আসুচি। সেই সুযোগে নিজকে সামিল কলে আমি নিজে নিজের প্রগতির সূত্রধর হয়ে পড়া। মিলুথিবা সুযোগকু হাত ছড়া নকরি অলসুয়ামি ছাড়ি আত্মবিশ্বাসর সহ কার্য কলে সফলতা দিনে না দিনে আসিব, এতে সন্দেহর অবকাশ নাহিঁ।

0: শ্রোতাবন্ধু, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগ ওড়িশা সরকার তরফ অংশুঘাত প্রতি সতর্কতা জারি করা যাইছি। অংশুঘাতর লক্ষণ হচ্ছে প্রবল ঝাল বহিব, মুন্ড বুলাই অন্ধার দিশিবা, বান্তি লাগিবা, প্রবল শোষ লাগিবা, মাংসপেশী টাঙ্কি ধরলা ভাল লাগিবা, অচেত কিংবা বাত মারিবা ভাল লক্ষণ দেখা যাইপরে। জাঁ রাখতু সকালে কিংবা উপরবেলা খরা কম লাগে বাহারক যাতে, বাহারক যা পূর্বর যথেষ্ট পা পিকি যাতে, হালুকা রঙর ঢিলা পোশাক ছতা ও জোতা ব্যবহার করতু, খরারে কঠিন পরিশ্রম করতু না, অধিক দূর পর্যন্ত চালু না, মঝিরে মঝিরে ছাইরে বিশ্রাম নিতু। সরকার তরফ ঘোষণানামা জারি করা যাই মধ্যাহ্ন এগারোটা ঠার উপরওয়ালি তিনটা পর্যন্ত টাণ খরারে কাম নকরিবা সতর্ক সূচনা জারি করা যাইছি। অংশুঘাতর প্রতিকার শুণন্তু, রোগীকে খোলা আউ থা জায়গাকে নিয়ে যাতে, ওআরএস চিনি লুণ সরবত সাধা পা পিয়ন্তু, তার পোশাককে যথাসম্ভব খোলি ঢিলা করে দিও, মুন্ড ধোই দিও এবং ওদা কপড়ার তা দেহকে পোছন্তু। রোগীকে পঙ্খা কুলর এসি পবনরে শুয়াই রাখন্তু। যদি অবস্থার উন্নতি ন হুয়ে তেবে স্বাস্থ্য কর্মচারীকে জনান্তু কিংবা আম্বুলান্স ডাকন্তু। মনে রাখন্তু, বয়স্ক তথা অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলাঙ্ক পাই অংশুঘাতর আশঙ্কা অধিক। আউ হ্যাঁ, সমস্ত সরকারি ডাক্তারখানায় অংশুঘাতরে আক্রান্ত রোগীঙ্ক পাই মাগণারে চিকিৎসার বন্দোবস্ত করা যাইছি। যথা সময়ে এমন ডাক্তারখানায় পৌঁছি গেলে আমার অমূল্য জীবন রক্ষা পাই পারিব। এ সময়ের আউ এক বিপদ হল কাল বৈশাখী ঝড়। হঠাৎ জোরে পবন আসি ঝড় বাত্যা হয়ে যাচ্ছি এবং গুয়াপথর মাড় হয়ে নাহি নথিবা ক্ষতি করুছি। তবে সবুঠারু ডর হচ্ছে বজ্রপাত বা বিজুড়ি মারিবা যোগু অনেক জীবন হানি হচ্ছে। তবে জাঁ রাখতু এসব রক্ষা পাওয়া নিমন্তে আমি কণ করব। বজ্রপাতর ঘরকু রক্ষা করা বজ্রপাত প্রতিরোধক কন্ডক্টর লগাতু। ঘড়ঘড়ি শব্দ শুণিলে খোলা জায়গার যথাশীঘ্র কোণী পকা ঘর ভিতরক চালি যাতে। মোটা চদর ছাত থিবা গাড়ি যথা কার বস আদি যান মধ্যে নিরাপদে রুহন্তু। ঘর ভিতরে থাকলে ঝরকা কবাট এবং কাঁথার ছাড়িকি ছিড়া হুঁতু। বিদ্যুৎ প্রবাহিত বস্তু ঠার দূরে রুহন্তু। নিরাপদ আশ্রয়স্থলী ঠার দূরে থিলে খালুয়া জায়গা দেখি জাকিজুকি হয়ে টিকে বসি যাতে। মুন্ড ও দেহরু ধাতু তিয়ারি জিনিসকু অলগা রখি দিও, নিজে যথাসাধ্য কম উচ্চতার রুহন্তু। মুন্ডবেল ছিড়া ছিড়া হয়ে গেলে কিংবা পাখ পথর আদি প্রতিধ্বনিত শব্দ কানক শুভিলে সে স্থান ছাড়ি শীঘ্র চালি যাতে। যদি গাড়ি চলাই যাওয়া তাহলে আস্তে চলাতু, গছ কিংবা ইলেকট্রিক লাইন ঠার যথাসম্ভব দূরেই রুহন্তু। যেকোনসি জলাশয় ভিতরক যাতে না। বজ্রপাতর সম্ভাবনা দেখা দেলে গৃহপালিত পশু পক্ষী মানুষ বাহারে ন ছাড়ি ঘর ভিতরে রাখন্তু। বিদ্যুৎ চালিত উপকরণ এবং তারযুক্ত টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করতু না। গছ তলে বা বুদামূলে আশ্রয় নিতু না। ঘড়ঘড়ি মারুয়া সময়ের গুড়ে উড়ান্তু না। হাতের মাছ ধরা বনিশী লুহা বেট ছতা লুহা ছড় ইত্যাদি উঠান্তু না। কোণী ধাতু তিয়ারি জিনিসক ছুঁতু না। লুহা খম্ব লুহা ছড় এবং লুগা শুখাইবা তার ঠার দূরে রুহন্তু। সাইকেল চলাতু না কিংবা খোলা গাড়ি বুলন্তু না। আউ গৃহপালিত পশুপক্ষী মানুষ কোণী ধাতুযুক্ত পদার্থের বাঁধিকি রাখতু না। আমি যদি টিকি সতর্ক রহবু তাহলে অনেকগুড়ি অমূল্য জীবন আমার রক্ষা পাই পার। শ্রোতাবন্ধু, আজ তো সবুড়ে সাবিত্রী ব্রত মহাধুমধামে পাড়িত হয়ে যাই। তবে আম্বার আরম্ভ করে কদলী লিচু সপুরি সেও অঙ্গুর পর্যন্ত সবু ফলর দর আকাশ ছুঁয়া হয়েছে। এটি চিন্তা করবার কথা হচ্ছে আমার যেত আবশ্যকতা অার চাহিদা আমি পূরণ করে পু না এবং পড়োশী রাজ্য উপরে বিভিন্ন প্রকার ফলপ্রাই এবং পনিপরিবা নির্ভরশীল হয়েছেন। আমি চাহিলে আমি আমার স্থিতরে পরিবর্তন ঘটাই পার। উদ্যান কৃষিকে গুরুত্ব দিয়ে আমি কিভাবে নিজের জীবনশৈলী এবং রোজগারর পরিবর্তন করে পারিবা, উন্নতি আনিপারিবা, সে বিষয়ে উদ্যানবি ডক্টর মনোরমা মুকুন্ সহ আলোচনাটি শুণবা। তাঁর সহ আলোচনা করে প্রতিনিধি প্রফুল্ল সাহু।
1: সবি শ্রোতা বন্ধুকু মোর নমস্কার। এটা মো সৌভাগ্য কি আজ আপনার সঙ্গে রেডিও স্টেশন মাধ্যমে যোড়ি পারুছি। ফার্স্ট আমি ডিসকস করিবা কি কেন্দ্রীয় সরকার দ্বারা আমি কোন কোন লাভ আমার চাষী ভাই ও ভুনি মানে পাইপারিবে। যেহেতু উদ্যান কৃষি বিষয়ে আমি কথা হচ্ছে, তো আমার মেইন মোটো হচ্ছে কি আমি কেমিতি পনিপরিবা চাষ আউ ফলমূল চাষ করাইকি চাষী মানকর আয়টা দ্বিগুণিত করিবা। সেথরে প্লান্টেসন বি আসুচি, তা সহিত আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বি করুচু। সমন্বিত ভাবরে আমি হর্টিকালচার কু বিকাশ করিবা আউ চাষী মানকু আয় দ্বিগুণিত তাঙ্কর করিপারিবা। ফার্স্ট চাষী ভাই মানে আম্ব চাষ হোক কি আমার কদলী চাষ হোক কি অমৃতভণ্ডা চাষ পাই যদি সে আগুকু বড়িবে তাহলে আম পাখরে সে আসিকি নিজর যে রাশিটাকু পৈঠ করিকি গছ নেই পারিবে, গছ লগাইবে, তারপরে ভেরিফিকে সবসিডিটা চাষী ভাই আকাউন্টকু আমি ছাড়বু। আম্ব পাই মিনিমম ଚାଷୀ ଭାଇ ଗୋଟେ ଏକଡ଼ ପାଇଁ ଆମ୍ବ ନିହାତି ନେବେ। ଗୋଟେ ଏକଡ଼ରେ ଆମର ଦୂରତାକୁ ନେଇକି ଆମେ 40 ଗଛ ଦେଉଛେ, 0.4 ହେକ୍ଟର 40 ଗଛ ନିହାତି ସେ ନେଲେ ଆମେ ତାଙ୍କୁ ସବସିଡି ତାଙ୍କୁ ପ୍ରୋଭାଇଡ୍ କରାଇପାରିବୁ। ସେହି ଅନୁସାରେ ଯଦି ଯେଉଁ ଚାଷୀ ଭାଇମାନେ କଦଳୀ ଚାଷ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ତାଙ୍କ ପାଇଁ ମିନିମମ୍ ଏରିଆ ହେଉଛି 25 ଡିସମିଲ। 25 ଡିସମିଲରେ 300 କଦଳୀ ଗଛ ଲାଗିପାରିବ। ତ 300 ଗଛ ଯଦି ଚାଷୀ ଭାଇ ଆମଠୁ ନେଉଛନ୍ତି ତାହେଲେ ସବସିଡିଟା ତାଙ୍କ ବ୍ୟାଙ୍କ ଆକାଉଣ୍ଟକୁ ଆମେ ଛାଡ଼ିବୁ। ସେହି ଅନୁସାରେ ପପେୟା ବି ଆମେ 200-300 ଗଛ 25 ଡିସମିଲକୁ ଦେଉଛୁ। ଗୋଟେ ଜିନିଷ ମୁଁ କହି ରଖୁଛି କି ସବୁ ସ୍କିମ୍ ମାଧ୍ୟମରେ ଯାହା ବି ପ୍ଲାଣ୍ଟେସନ୍ କମ୍ପୋନେଣ୍ଟ ରହିଛି, ଯେଉଁଥିରେ କି ଆପଣ ଗଛ ଲଗାଉଛନ୍ତି ବଗିଚା କରୁଛନ୍ତି, ସେଥିରେ ଆପଣ ଯାହା ବି ଖର୍ଚ୍ଚ କରିବେ ତା'ର 40% ସବସିଡି ଚାଷୀ ଭାଇ ଆକାଉଣ୍ଟକୁ ଯିବ। ଆଉ ସେଇଟା 3 ଇନଷ୍ଟଲମେଣ୍ଟରେ ଯିବ, କାହିଁକିନା ସରକାର ଚାହୁଁଛନ୍ତି ଯଦି ଆପଣ ଗଛ ନେଉଛନ୍ତି ତାକୁ ଯତ୍ନ କରିକି ରଖନ୍ତୁ, ତେଣୁ କରିକି ଆପଣଙ୍କ ସବସିଡିଟା ସରକାର ଚାହୁଁଛନ୍ତି କି ଆପଣଙ୍କୁ 3 ଇନଷ୍ଟଲମେଣ୍ଟରେ ଆପଣ ପାଇବେ, ଯେଉଁଟାକି ପ୍ରଥମ, ଦ୍ୱିତୀୟ ଓ ତୃତୀୟ ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ସବସିଡି। ଯଦି ଯେଉଁ ଚାଷୀ ଭାଇମାନେ ବିପିଏଲ୍ କାଟେଗୋରିରେ ଅଛନ୍ତି ଆଉ ତାଙ୍କର ଅଳ୍ପ କିଛି ଜମି ଅଛି, ତାଙ୍କ ପାଇଁ ସରକାର ମନରେଗାରେ ଆମ୍ବ ଗଛ କିମ୍ବା କାଜୁ ଗଛ ରୋପଣ ପାଇଁ ବ୍ୟବସ୍ଥା କରିଛନ୍ତି। ତ ସେ ଚାଷୀ ଭାଇମାନେ ଏମ୍ଆଇଡିଏଚ୍ରୁ ଆପ୍ଲାଏ ବି କରିପାରିବେ। ଆଉ ଯଦି ସେମାନେ ଗୋଟେ ଗ୍ରୁପ୍ ହୋଇକି ତାଙ୍କ ଗ୍ରୁପ୍ର ଗୋଟେ ଗାଁର କିଛି ଲୋକ ଯଦି ଗ୍ରୁପ୍ ହୋଇକି କିଛିଟା ଚାଷ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଯେମିତି ଆମ୍ବ କି କାଜୁ, ମନରେଗାରେ ସେ ପ୍ଲାଣ୍ଟେସନ୍ କରିପାରିବେ। ଯେଉଁ ଚାଷୀ ଭାଇମାନଙ୍କର ଜମିଟା ନିଜ ନାଁରେ ନାହିଁ, ଏମିତି ଏଇ ଜିନିଷଟା ସାରା ଓଡ଼ିଶାରେ ଅଛି କି ଜେନେରାଲି ପଟ୍ଟାଟା ଭାଗ ହେଇନି ଲୋକଙ୍କର, ସେଥିରେ ତାଙ୍କ ଜେଜେବାପା ନାଁରେ ଅଛି, ତାଙ୍କ ବାପାଙ୍କ ନାଁରେ ଅଛି, ତାଙ୍କ ବାପାଙ୍କ ଭାଇମାନଙ୍କ ନାଁରେ ଅଛି। ସେଇ ଚାଷୀ ଭାଇମାନେ ଗୋଟେ ଏଫିଡେଭିଟ୍ ଜରିଆରେ ଆମକୁ ତାଙ୍କର ଲ୍ୟାଣ୍ଡ ଡକ୍ୟୁମେଣ୍ଟ ଦେଇପାରିବେ, ଯେଉଁଥିରେ କି ସେ ସତ୍ୟପାଠ କରିଥିବେ କି ତାଙ୍କର ଏଇ ଜମିରେ ଯଦି ସେ ଚାଷ କରୁଛନ୍ତି ତାଙ୍କର ଅନ୍ୟ ଭାଇମାନେ ହୁଅନ୍ତୁ କି ତାଙ୍କର ଫ୍ୟାମିଲିର ଅନ୍ୟ କାହାର ସେଥିରେ ଆପତ୍ତି ନାହିଁ, ତ ସିଏ ଏଇ ଜିନିଷ କରିକି ଆମଠୁ ସେ ସୁବିଧାଟା ନେଇପାରିବେ।
0: ତେବେ ଆଉ କ'ଣ ଯୋଜନା ଅଛି?
1: ସେଇ ଏମ୍ଆଇଡିଏଚ୍ରେ ହିଁ ଯେଉଁ ଚାଷୀ ଭାଇମାନେ ପନିପରିବା ଚାଷ କରୁଛନ୍ତି, ପନିପରିବା ଚାଷରେ ବି ଆମେ ସହାୟତା ଦେଇପାରିବୁ। ପନିପରିବା ଚାଷରେ ମିନିମମ୍ ଏରିଆ ଚାଷୀ 25 ଡିସମିଲ୍ ଚାଷ କରିଥିବ, 5000 ତାର ଫୁଲ୍ କଷ୍ଟ ହେଉଛି, ଆଉ 5000 ଯଦି ଚାଷୀ ଖର୍ଚ୍ଚ କରୁଛି ତାହେଲେ ଆମେ ତାକୁ 2000 ସବସିଡି ଦେଇପାରିବୁ 25 ଡିସମିଲରେ। ତ ଏଇ 25 ଡିସମିଲରୁ 2 ହେକ୍ଟର ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଷୀ ଭାଇମାନେ ଆପ୍ଲାଏ କରିପାରିବେ। ଯେହେତୁ ଅଧିକତମ ଚାଷୀଙ୍କୁ ଆମେ ଚାହୁଁଛୁ ଇନକ୍ଲୁଡ୍ କରିବାକୁ, ତେଣୁ କରିକି ପ୍ରତି ଚାଷୀଙ୍କୁ ଆମେ 50-75 ଡିସମିଲ ପାଇଁ ସବସିଡି ପ୍ରୋଭାଇଡ୍ କରାଉଛୁ। ଚାଷୀ ଭାଇମାନେ ଏହି ସ୍କିମ୍ ମାଧ୍ୟମରେ ଯେଉଁମାନେ ବି ପନିପରିବା ଚାଷ କରୁଛନ୍ତି ସେଣ୍ଟ୍ରାଲ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟର ସ୍କିମ୍ ଅନୁସାରେ ସେ ନେଇପାରିବେ। ଏହିପରି ମସରୁମ୍ ଚାଷ ଯେଉଁମାନେ କରୁଛନ୍ତି ଏମ୍ଆଇଡିଏଚ୍ରେ ହିଁ ସେମାନେ, ଛତୁ ଚାଷ ଯେଉଁ ଅଗ୍ରଣୀ ଚାଷୀ ଯିଏକି କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ସେ ବି ଆପ୍ଲାଏ କରିପାରିବେ।
0: ତ ଏଇଠି ଆଉ ଗୋଟେ କଥା ଆସୁଛି, ମନେ କରନ୍ତୁ ମୁଁ ପପେୟା ପାଇଁ ନେଲି, ପପେୟା ପାଇଁ ମୋତେ ତ ଅପେକ୍ଷା କରିବାକୁ ପଡ଼ିବ ଗୋଟାଏ ବର୍ଷ କିମ୍ବା ତାର ଫଳନ୍ତି ପର୍ଯ୍ୟନ୍ତ, ତ ମିଶ୍ରିତ ଭାବରେ ମୁଁ ଆଉ କିଛି ଫସଲ ସେଥିରେ ଯୋଡ଼ିପାରିବି କି, ଆଡ଼ କରିପାରିବି କି ତଳେ କିଛି କରିବା ପାଇଁ?
1: ନିହାତି, ଏଥିରେ ମାନେ ଯେହେତୁ ଦିନକୁ ଦିନ ଆମର ଲ୍ୟାଣ୍ଡ ଏରିଆଟା କମି କମି ଯାଉଛି,
0: ଆଜ୍ଞା, ତ ମନେ କରନ୍ତୁ ଆମ୍ବ ଗଛ ମୁଁ ନେଲି, ଆମ୍ବ ଗଛ ତ ଫଳ ଫଳିବା ପାଇଁ ବହୁତ ଦିନ ସମୟ ଲାଗିବ,
1: ଆମ୍ବ ଗଛ ସହିତ ଆପଣ ସେଇଥିରେ ଅନ୍ତଃ ଚାଷ କରିପାରିବେ। ଯେଉଁ ଜମି ବି ଅଛି ଚାଷୀ ଭାଇମାନଙ୍କର, ଯେହେତୁ ଜମି ପ୍ରାୟ ଛୋଟ ଛୋଟ ହୋଇଗଲାଣି, ଯଦି ଜଣେ ଚାଷୀ ଭାଇ 25 ଡିସମିଲ୍ କି 50 ଡିସମିଲରେ ଆମ୍ବ ଲଗାଉଛନ୍ତି, ତା ସହିତ ଆମେ ତାଙ୍କୁ ଏନକରେଜ୍ କରୁଛୁ କି ସେ ଅନ୍ତଃ ଚାଷ କରିବେ, ସେଇଥିରେ ସେ ପନିପରିବା ଚାଷ ମଧ୍ୟ କରାଇପାରିବେ। ଆଉ ସେଇଥିରେ ହିଁ ଯଦି ସେ ପନିପରିବା ଚାଷ ବି କରୁଛନ୍ତି ଆମେ ସେଥିରେ ବି ମଧ୍ୟ ତାଙ୍କୁ ସହାୟତା ପ୍ରୋଭାଇଡ଼ କରାଇବୁ। ଆମର ଉଦ୍ୟାନ କୃଷି ବିଭାଗର ପ୍ରତିଟି ବ୍ଲକରେ ଅଫିସ୍ ଅଛି। ଯେଉଁ ଚାଷୀ ଭାଇମାନେ ଯେଉଁ ବ୍ଲକରୁ ଅଛନ୍ତି ସେ ସେଇ ବ୍ଲକର ଯିଏ ଉଦ୍ୟାନ କୃଷି ଅଧିକାରୀ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ଦେଖା କରିପାରିବେ, କିମ୍ବା ସେ ଯଦି କେଉଁଝର ଆସୁଛନ୍ତି ତାହେଲେ କେଉଁଝରରେ ଆମର ଡେପୁଟି ଡାଇରେକ୍ଟର ହର୍ଟିକଲଚରଙ୍କର ଅଫିସ୍ ଅଛି, ସେ ଏଠି ଆସିକି DDHକୁ କିମ୍ବା ADH ସାର୍କୁ ବି ମଧ୍ୟ ଦେଖା କରିପାରିବେ। କେଉଁଝର ଯଦି ଆପଣ ଆସୁଛନ୍ତି, ଆପଣ ଯେକୌଣସି ବି ଏଠି ବିଭାଗୀୟର ଅଧିକାରୀ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ଆପଣ ଦେଖା କରିପାରିବେ, କିମ୍ବା ଯଦି କେଉଁଝର ଆସୁନାହାନ୍ତି ଆପଣ ବ୍ଲକ ମଧ୍ୟରେ କରିପାରିବେ। ସବ୍ ଡିଭିଜନ ଲେବଲ୍ରେ ଯେଉଁ ଚାଷୀ ଭାଇମାନେ ଅଛନ୍ତି, ଯେମିତିକି ଚମ୍ପୁଆ ସବ୍ ଡିଭିଜନ ଅଛି, ଆନନ୍ଦପୁର ସବ୍ ଡିଭିଜନ ଅଛି, ଆନନ୍ଦପୁର ସବ୍ ଡିଭିଜନର ଚାଷୀ ଭାଇମାନେ ଆନନ୍ଦପୁର ଅଫିସ୍

0: শ্রোতা বন্ধু, আমস্ত সংযমতা আচরণ করা দেশের লোকপ্রিয় প্রধানমন্ত্রী শ্রীযুক্ত নরেন্দ্র মোদী আহ্বান দিয়েছেন। পেট্রোল, ডিজেল, গ্যাস এবং বিভিন্ন জাণেরী আমি সংযমতা অবলম্বন করা দরকার। যথাসম্ভব আমার খরচক আমি সে কমাইবা দরকার। সরকার তরফ অনেকগুলি পদক্ষেপ নেওয়া যাই। প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজুড়ি যোজনা, এতে মাসক 300 ইউনিট পর্যন্ত বিজুড়ি দেওয়া উপরে সঞ্চয় করা পড়ুছে। প্রতি ঘর পিছা 3 কিলোওয়াট পর্যন্ত কেন্দ্র ও রাজ্য সরকার তরফ সবসিডি ঘোষণা করা যাই। রুফ টপ বা ছাত উপরে সৌর প্রকল্প 1 কিলোওয়াট 30,000 টাকা কেন্দ্র সরকার সবসিডি, এসহ রাজ্য সরকার অতিরিক্ত 25,000 টাকা, মোট 55,000 টাকার সবসিডি যোগাই দিয়া যাচ্ছে। সেইভাবে 2 কিলোওয়াট সৌর প্রকল্প কেন্দ্র সরকার তরফ 60,000 টাকা এবং রাজ্য সরকার অতিরিক্ত সবসিডি 50,000 টাকা, মোট 110,000 টাকার সবসিডি মিলুছি। সেইভাবে 3 কিলোওয়াট সৌর প্রকল্প আমি যদি করবু তাহলে কেন্দ্র সরকার 78,000 টাকা সবসিডি সহ রাজ্য সরকার অতিরিক্ত সবসিডি 60,000 টাকা যোগাই দেবে, যা কি মোট সবসিডি 138,000 টাকা হয়ে পড়ব। এথিপাই পিএম সূর্যঘর .gov.in অনলাইন রেজিস্ট্রেশন করন্তু এবং যোজনার লাভ পাঁতু। অধিক জাণিবা পাই স্থানীয় বিদ্যুৎ বিতরণ কার্যালয়ে যোগাযোগ করন্তু। এই সূচনা শক্তি বিভাগ ওড়িশা সরকারক তরফরু জনাই দেয়া যাইছি।
1: কোন রিমা, ঘরে সোলার লগাই দেল?
2: হ্যাঁ মধু অপা, এবে আউ বিজুলি বিল পাই চিন্তা নাহি।
1: চিন্তা নাহি মানে?
2: হ্যাঁ অপা, সোলার করে দেলে মাসকু 300 ইউনিট পর্যন্ত বিজুলি বিল বঞ্চি যাব।
1: সত্যরে?
2: খালি সেতিকি নুহ অপা, সৌর শক্তি ব্যবহার করলে পরিবেশ বি সুরক্ষিত রহিব।
3: আজ্ঞা হ্যাঁ, পিএম সূর্যঘর যোজনায় কেন্দ্র ও রাজ্য সরকার মোট 138,000 টাকা পর্যন্ত সবসিডি দেউছন্তি। পিএম সূর্যঘর .gov.in রে আজি হি আবেদন করন্তু।
4: আকাশবাণী কেন্দুঝর পরবর্তী কার্যক্রম রিলে করছু আকাশবাণী দিল্লি।

শুনন্তু কার্যক্রমের পরবর্তী গীত কণ্ঠশিল্পী শিশিরা দাস, গীত রচনা করেছেন সফিক আহমদ সিদ্দিকী।